পাউরি আপিনে আপ সাজ আপিনে রচনাও দুই কুদরত সাজে কর আসন ঠচাও দাতা কর্তা আপ তো তুস দেবে করে পসাও তু জানু সবসে দিলে সিন্ধ কোয়াও কর আসন ঠচাও কর আসন ঠচাও।